ধন প্রেম লাভা হুয়া গুরমতি মন মানিয়া সতগুর মিলিয়া তাহার পাইয়া